0: ಬಾಬ ರಾರ ಚಾವ್ ಚಾವ್
1: বঞ্চন সারিয়াইসকে মপনি কে চাল খবর সঞ্চয় ওলা করে সবাই জানা সাথীলাই ভখর শুনু ভাইছ হইনে কি কার্যক্রম আইছ ইয়ো তা ভাই ভনুইছ নে রেডিও দিদি ভাইনি 95.2 মেগাস মারফত গাম কা কুড়া শুনু ভাইছ মা কালী দিদি ছু আনি কালী দিদি কো সাথ মা তপাই উনুনছ আনি কতি পাই সাথী স বাত মারি সকি চ মনি মিঠা মিঠা গীত শুনাউনু ভাইছ গফ মানু ভাইছ আনি কতি পাই সাথী কা কমে না পরিচম হইন র আনি এসো শুনু হলা সাথ দিনু হলা ভাই ভন চাঞ্চু করে রোজিন রেগমি জিউলে নম নমস্কার গর্নুভাইছ করুণকার করুণকার পণ্ডিত করুণকারলে পনি গুটা আফটারনুন ভন্নুভাইছ নমস্কার আজ ধেরে দিন পছি শুন্দাইছু ভন্নুভাইছ এ বা ম ত আকাইছু করে শুন্ন পরনি বরিলাই অনি কিশোর অঞ্জন দাইলে কালি পারে দাইক তি রাম্রো কালি পারে দুবি কালী পারে কালী দিদি কতি রাম্রি ভন্দে ভাই নি বেশ মখ পর্দাম আবার ঠিক আছে তো নি অনি তেস পছি বাচ আর কো কোন কমে না পর্দাই থে কালী পারে তাই কতি রাম্রো অনি কে রে ঢাকা টুপি বিসে লওনা লুয়ের দিমা বুড়েসকাল তো লাচ কেউ গাঁঠে অনি প্রেমবাল অধিকারী জিউলে নি আদানে কালী দিদি দর্শন মানে কাঠমান্ডু দেখি তাইক গাঁকা কুড়া কার্যক্রম শুনাই পুগে হই ভন্নুভাইছ ম তাইক কার্যক্রম ফেসবুক লাইভ বাট হেছু ভন্নুভাইছ লু ধন্যবাদ হাম্রো পাত্র নেপালী পাত্র শুন্ন পাইছ www.radiodidibaini.org লগন গরে শুন্ন পাইছ করে যুক্ত প্রসাদ শ্রেষ্ঠ দাইলাইনি দর্শন গজে ভাই নমস্কার কোহলপুর বাঁকে বাট হেরা সাথ দিদু আরাম মন ঠিক আছে নি সাউন কো মহিনা আজ একাদশী হইন রি তেস পছি বাট অলি অলি পানি পলা পলা জো গরিছ হামরা তীর অনি তেস পছি খাজা চাই খাই ছাইন মহিলে অনি মনি বর্ত চাই বসি কিম করে অনি অলি পেসর লো লো লো লো ভচ কি চা কোচি চাই গরিছু কি কারিছু অনি তাই ভর মনে চোখো চাই খাই পূজা পাঠ গরের অঞ্জু রেগমিজুলে নমস্কার করে ভন্নুভাইছ ল বাউজুলাই নমস্কার করে নি আজ ধর্মরাজ জিউকো চাই ভাইকো জন্মদিন শুভকামনা অনি ভন্নুভাইছ লু তনি ধেরাই জানালে শুভকামনা দিনুভয় গান্ধে আমরা সমদিজিউলাই অনি মিশকল আইছে বা মিশকল নানাম না ভাই ফোনে আনাম কা মিলছ ভানে মিশকল নানাম হাই মেরো সাথীহরু হিমা রায়জিউলাইকো পনি জন্মদিন রছ উহাঁলাই নি জন্মদিনকো শুভকামনা এই সাউন 12 গতে আউদৈছ বহিনীলাই এ আমদৈ রছ হেতেরিকা 12 গতে ভনেকো কইলো भनेको हो मंगलबार रहेछ है ल ठिक छ अनि शुभकामना भन्नुभएछ शुभकामना चाहिँ यस्तो लाएर प्याट लाएर यहाँ साथीहरूको कसैको शुभकामना पर्यो भने मेसेन्जर मेसेज पठाउनु होला का अनि बिहान बिहान राशि फल भन्छौँ नि हो त्यसमा चाहिँ हामीले प्याट लाएर भनिदिइहाल्छौँ नि के छ र केही बात छैन मिस कल त नहान्नु होला न साथी होइन कलै हान्नु होला मिस कल नहान्नु होला भाइलु है अनि त्यसपछि कल चाहिँ नगरौँ मिस अनि हेलो हेलो प्यारी मायालु सिसाज्यू भन्नुभएछ लामो समय पछि एसएमएस गरेको छु है भन्नुभएछ ए पाल गफारिनी केटीले फेरि गफै हान्नु भएको हो कि भुल्नु पर मिस यु लभ यु भनेर लभ लभ लभ लभ भन्न चाहन्छु अहिले चाहिँ साथी हुनुहुन्छ स्वागत गरौँ है त नमस्कार गरे है
2: हेलो नमस्कार
1: एप्पा नमस्कार कस्तो मिठो बोलियो नि को बोल्नु भयो नि भाइ
2: म त हजुर पूर्वेली परे सानो सम्झना धनकुटाबाट बोले
1: धनकुटाबाट सानो सम्झना
2: हजुर
1: के छ हाल खबर खाजा खान के आउनु भयो
2: मैले त खाजा खानै बिर्से तपाईँको आवाज सुनेर हतार हतार हतार लाइकमा हेर्दा हेर्दै यता वाट्सएपमा फेरि कल गर्ने प्रयास गर्दै गर्दै खाजै बिर्सेछु
1: ए बा त्यस्तो हुन्छ त नि ए बा मख परेर आज रातभरि निन्द्र लाम्नी भन फेरि मलाई यति धेरै मुयाले भन्नुभयो अनि के छ यतातिर पानी परिछ कि क्यारी छ मौसम कस्तो छ
2: पानी परेको छैन, एकदम राम्रो छ मौसम, बब्बालै छ।
1: ल ठिक छ, के सुनाउनुहुन्छ त आज?
2: आज कस्तो प्रतिभा सुनाउनु पर्ने हो?
1: आज अब गीत गाउन नि पाइयो, कविता भन्न नि पाइयो, मुक्तक भन्न नि पाइयो, हाँ गाउन न आज यसो गफ मात्रै मार्छु भन्न नि पाइयो, फेरि हामी त सजिला छौँ का भाइ। अनि गीत गाउनु भयो अनि अब तपाईँको यहाँ नाम निस्क्यो भने चाहिँ रारा चाउचाउनी आउँछ फेरि घरतिर एक प्याकेट। चाउचाउ आउँछ अनि जित्नुभयो भने चाहिँ मिसिज आउँछ, के जित्नु भएन भने मिसिज सिसिज आउन, अनि अर्को हप्ता नि फोन हान्न पर्यो फेरि त्यस्तो कुरो।
2: जस्तो पनि गीत गाउँदा हुन्छ होला
1: है? हुन्छ, जे गीत गाउने हुन्छ, हिन्दी र इङ्ग्लिस नगाम्नु, मलाई आउँदैन इङ्ग्लिस, हिन्दी चाहिँ फेरि हाम्रा गाउन पाइन्न,
2: मलाई पनि
1: आउँदैन नि त। अनि नेपाली चाहिँ जे गीत दोरी दोरी गाइने भयो, पप गाइने भयो, सबै गाउन पा, तिजा गाइने भयो, भजनका गाइने भयो,
2: आधुनिक भए पनि हुन्छ होइन?
1: हुन्छ, ल ठोक्नुहोस्।
2: ल म आज फर्स्ट टाइम कल गरेको कि तपाईँसँग बोल्न मन लागेर, म आधुनिक गाउँछु है त।
1: हुन्छ